ও বাকে গুরু বাকে গুরু বাকে গুরুজি বলো, ও বাকে গুরু বাকে গুরু বাকে গুরুজি বলো, সত্য নাম সত্য নাম সত্য নাম জি বলো, সত্য নাম সত্য নাম বলো, সত্য নাম সত্য নাম সত্য নাম জি বলো, নিত্য নিত্য জপিয়ে তোর নাম জি বলো, নিত্য নিত্য জপিয়ে।